0: সবাই দাঁত নিকালে
1: সকালে
0: মিলে পুলিশের দাঁত রাখে
1: সেবা
0: আর্মি পুলিশ ভর্তি হয়ে কসমেটিক উপচার সেবা।

0: আমি জানতে চাই কিছু কাহিনী আপনার বিখ্যাত চিনি রাখা
1: বিখ্যাত ও চিনি কথা ঠিক আছে চিনি রাখা যায় হ্যাঁ এ কথা বিখ্যাত সরকার প্রতিষ্ঠা করছে